0: নাচ মোর মনকে খুব পাইছিল চম্পি, আর গুটে নাচ না।
1: নাই নাচে, মুই আর নাই নাচে রে বা।
0: এ চম্পি, মুই গীতে গাইমি কাইলো।
1: এ গারে বহুত গদা চন,
0: মুই তোর সাথে কথা নাই লাগে যা।
1: আরে মোর উপরে মান করিছে গোবরা, জানো মুই তাতে ভাল পায়।
0: মতে
1: হাই
0: গুটে কথা কহিমি যে সরম লাগে লো।
1: আর মোকে সরম নাই লাগে।
0: এ চম্পি, মুই স্বপন দেখে মুই তোকে রানি করিছে, আর মুই মুই রাজা।
1: এবে তোর অকল আছে, তুই মোর বাবাকে কই দে না।
0: হাস, মোর কপাল তো খারাপ।
1: ইবা এটা কাই শব্দ গো?
0: রহিতালো দেখুছি কাই সেনতি হউচু।
2: মো গুলিরে এবে যো চড়াইটা পড়িলা তুমি কি দেখিছ?
0: নাই বাবু, আমি কেলা লোক সাপ খেল করু, আর এটা বাউঁশরা নি খেল করে।
2: বাহ চমৎকার। আচ্ছা তো না কোন
0: গুমরা কো চিন্তি তো
2: তো না পচবনি, সে ঝিওর না কোন?
0: তুমি যো হে বাবু যো।
2: এ তা না ন জানলে যায়।
0: চপি চপি,
1: এ বাবু ফোর শিকারি।
2: কোন কইল?
1: নাই বাবু নাই।
2: যাউচি, পুনি দেখা হব।
0: ও ই নোকটার নজর ভারী খারাপ লো চম্পি।

0: বাবা আসুছে। কেন যে যাইতিল বাবা?
1: ভানুমতির খেলার মেজিক লাগি জাগা ঠিক করতে, আর খালি বাউঁশ রানী খেল কি পুষাবো? পাকসর কে কালি মুই আউ গোবরা জিমা হো।
0: মুই জিমি বাবা।
1: ভোজ বাটো সে জাগাটা, তুই তো পরশু হাট পালিতে বাউঁশ রানী খেল দেখামু।
0: আজ তো বাবা মুই রুসেই সারিছে, মা সাই বলতে যাইছে। আদে মা আসুছে।
2: হাই হাই দেখ তো চম্পি, সাই রসে তিরলাটা মুঠু ঝুমকা নেলা, চিতা কুটে এলা, তে পয়সা নাই দেলা, তার এড়ে দিমা মোর গা জ্বলছে। হো
1: হো হো, তুরি পড় তুরি পড়। শুন চপির মা, তুই কাল সকালে মতে উঠাবু হাট কু জিমা।
2: হ্যাঁ,
1: পয়সা নাই অছি মোটি।
2: আরে তুই আস না, মুই দেবি
1: দমু।
2: হ্যাঁ,
1: তুই মোর খেল দেখি তোর জাত ছাড়ি চালিয়াছিল মোর পাখুকু, তুই ভারি ভল।
2: মুই জানিছিলি তুই মতে তোর করিবু।
1: হ্যাঁ
2: আচ্ছা কহ তো, আম চম্পির কথা কিছু ভাবুছে?
1: চম্পি সে তো মোর চন্দা লো চন্দা, সে ভল ঘর কে যাব।
2: মুই গোবরা কথা ভাবুছে।
1: এ চুপ চুপ চুপ, গোবরা গুটে মানুষ আর গাব গাছ গুটে গাছ। সে তো মোর লক্ষ্মী মা, তাকে নারায়ণ অলবত মিলব।
2: আরে মোর কথা তুই বিচার কর হো, ঘি কে কেনে রাখমা নিয়ার পাশে।
1: এ চম্পির মা, সে ঘি কি আর গাইর খিরতে হইছে? হ্যাঁ, তাতে সাপের বিষ মিশছিল, বিষ মিশছে, যে খাইব সে মরম, বুঝিল কা?
0: এ মা বাবা আসো না খাইব।
1: হ্যাঁ যাউছে যাউছে
3: যাউছে। যা যা মুই সালা সব করবি, মুই কি চাকা? মোর না গুবরা, মোর বাপা মা থাতা মুই তানে জরুর পচরাতি, তুই কেন মোর না গুবরা রকলু বে?
0: এ গুবরা, আরে শুন তো, তুই কি খাপা হইছে?
3: তুই জান আছে শিকারি বাবুকে যা।
0: বাবা রে, তুই সে বাবুর কথা মনে রাখিছে কা? মুই তো ভুলি যাইছে। হই শুন তো,
4: মুই না যা।
0: এ গোবরা, মোর কি দুসরে মোকে দুস দউছে?
3: নাই লো চম্পি, এরা মুই তো গোবরা, মোর মাথাতে সালা গোবর আছে, মুই তো বর ঘরের গুটে গুলাম।
0: তুই কেন তোতে এত ছোট ভাবুছু?
3: তুই মোকে গোবরা কহুছু, বোকা কহুছে, মোকে বার লোক আগে লাজ দউছু, তুই যা তো যা পলাই, মুই আরাম করবি বা।
2: এ চম্পি,
0: এ গোবরা, তুই যে মোর মন পরান, আনা আ।
3: সত কহুছু চম্পি?
0: হ্যাঁ রে গোবরা, তোর হাত ধরুছে, আনা
3: চল চল
0: চল।

0: তুমি কে? দেখ তো গোবরা,
1: চম্পি জানি যে এই বাবু কে, এটা আছে শিকারি বাবু পরে
2: সে পাখ জঙ্গল গাঁরে আমার ব্যাপার।
0: ওই
2: মু সে কোম্পানির এজেন্ট, আমো কোম্পানির মালিক কচেরি গাঁকু আসছি। এই পূজারে সে গাঁরে নাচ গীত হুয়ে, তমে এথর সে গাঁকু যাব, নাচ গীত করিব।
0: জিমা জিমা আর কি,
2: এই রখ এ 20 টাকা, তমে যাই খেলো দেখাইলে আউ পয়সা দিয়ে যাব।
0: বইনা নাই রখো বাবু, কথা দেনি, আমার কথারে খিলাফ নাই হয়।
2: আচ্ছা মাসছি, তুমি সব নিশ্চয় যাব, মনে রইলে তো?
0: আমি কথা ভুলেনি বাবু।

0: হাই,
1: শুনে গেল?
0: কিলো তো মা আসিনি কি?
1: তার গা অসুখ, তুমি তাকে কেনে খুঁজুছ?
0: টিকে কথা থিলা,
1: মতে কুয় না, মুই ঠিক পার মিলো সান্তানি মা।
0: আচ্ছা, তু কোন চেরমূল কথা জানু?
1: বুঝুছে, তোর গোটে পুতা দরকার না, সেথির নাগি তুই।
0: হ্যাঁ, তো মাকু মু চের মাগি থিলি।
1: মুই তোকে ভাল চের দে মিলো সান্তানি মা, তুই থরে খাই দেখ না।

0: Gobra? Ê, Gobra!
1: Oi!
2: কি যে ডাকলু লো
3: আর কাকি ডাকমি রে গোবরা আচ্ছা একইসিয়া হেলা আর বাবু নাই আছে
2: জিমিকা তুই কইছু বলে
3: বাবু মোর পিলার বাপ তুই আজ নাই আছে কা পিলাটাকে দেখব আর দোয়া দেই জীব তুই যা না মোর মন নাই বুঝে
2: তুই কইছু আর মুই নাই যাই কা জিবি যে সে বাবুজি পচলে তুই কিটা
3: সেথি লাগি তো তোকে একলা কহুছি সে কেনটিকে যাইছে তুই যা না বাবুকে কহবু চম্পি কহিছে সে আসব আর যাব
2: যাওছে তে
0: আর কাকে দেখছিল গোবরা কেনটি
3: মুই নাই জানে
0: মুই জানে তুই তাকে বাবুর ঘর থেকে পঠাছু সব দোষ তোর বাবুর কিছু দোষ নাই
3: তুই মোর সঙ্গে নাই লাগত মুই মোর এঠি আছে
0: আর মুই মুই কি ধাই হয়েছে তোর পিলার কর্মি গোবরাকে তো পাঠালু তোর বাবা পচারলে তাকু কি কইবি
3: মুই নি পঠেই
0: সে জরুর সেই বাবুর ঘরকে যাইছে তুই পঠাসু
3: ভল হেলা পঠালি
0: কি কইলু ভল হেলা তোর জীবনকে তা ধুলির সাথে মিশালু মরি থা তু হেলে আরে মুই তোকে আর তোর বাবাকে পুরা দোষ দেমি আরে কেতে তাকে কহিছে বিয়া শাদি করেইতে নাই লা বেটি তার বিয়া শাদি নহেই মা সাজলা
3: মুই পলামি আর এটি নাই রহে মুই নাই রহিলে তুই আর কাকে কহিবু
0: তুই গলে কি সব দোষ মাফ হয়ে যিম মুই তো জাত ছাড়লি তোর বাবার সাথে পলালি আজ আমার বয়স হয়েছে কে কইবা আমাকে আরে যাকে মনের ভাবছে তাকে সব দেইছে জনম ভর তার পাশ রহিছে
3: ও তুই চুপ নাই হবু কা
0: এ জীবনর লাগি চুপ নাই হয় মুই দিনে তোর লাগি আউ তোর বাবার লাগি চুপ হেমি আর দেখিব মুই মরছে বুঝিলু কাই
3: তুই কেনে মর বলো মুই মরমি মুই মুই কেলা ঘরছি সাপর ঘাতে পরাণ দেবি
4: এ চম্পির মা তুই তাকে শান্তিতে রাখতে নাই দেবো গা
0: আরে তোর দোষ নাই সব দোষ তোর মুই নাই কইতেনি তাকে বিয়া শাদি করাইতে
4: নাই হয়েছে তো কি হেলা সে পিলা আমোর মুই তাকে পালমি পুষবি সে পিলাল নাগি আর এ মোর বেটির নাগি মুই খটমি আমার যা তা জেঠি আছে কাল আর কেন ঠিকই জিমা হেলে সে বাবু তাকে নাই ছাড়ে আয় পলাই আয় নাই কান নাই কান বেটি মুই আছে তোর বাবা আছে তোর পাশে আ ঘরকে আ
0: মোর আর মনের তাকত নাই রইলা গো মোর গরব সব চুনা হয়ে গেলা মুই জানে মুই দিনে মরমি মরমি মরমি

0: কথা বাবা মোর রাজা থাইতে তার বাবাকে কেনতা মারতে দেমি, তুই নাই বুঝলু বাবা, তুই তো সবকে বুদ্ধি দৌছ, মুই কি কলি বাবা, বাবা তোর লাশ কে উঠাবো বাবা, এ বাবু উঠাবো যে তার পিলার 21 21 টাকা পাঠালা, সে আর কি লাশ উঠাবো তোর কপাল।
1: চপি চপি দুনিয়া দুনিয়া
0: তুই কি ভাবলো বাবু, মুই তোর বউ হেমি আর তুই মকে লি ঘর করবু, মোর বাবার নাগি মুই থিনি, তোর নাগি আজ মুই তাকে খুন করে দেনি বাবা।
2: এটা তুই কি করিলু চপি, কি করিলু বাবুর লাগি বাবাকে?
0: দেখ গোবরা, বাবা মোর অহিরাজ মারিছে, মোর মোর রাজার বাবাকে সে মারতে পারি না,
2: চপি কি করুছ এ চপি?
0: চল চল গোবরা চল চল।

0: বাবুর্ণা কে মোর বাবাকে এ হাতরে মারনি, সেই দিন পলালু সে গা ছাড়ি, এই রাজার নাগি আরেক গাঁরে ঘর বনাইলু।
1: হই
0: মুই মেহনত করুছে, রাজাকে পাঠ পড়ছে, কালি মোর রাজা মণিষ হব, মোর দুঃখ জীব। আচ্ছা গোবরা, তুই কি পাইল রে?
1: কি কহুতুই চম্পি?
0: তোর কি না পেলা? মতে ফল পাসলু, বাবু মতে লুটলা, না তোর হে পারলে না তার।
1: না জানালো চম্পি, দেখ রাজা তোর বেটা আর মুই তার কাকা, তাকে মুই মনিষ কর্মিল, আজ 8 বরসর হয়েছে, কাল রাজা বেটা আমার বাবু হব, রিটমিট কথা কই করি মতে চিড়াবো, আর মুই তুটি হাসি করবি, এ চম্পিল দেখতো মতে কিন্তু চিড়ছি।
0: সব কলে বাবা মা, তুই রইলু মোর নাকি, মোর রাজার নাকি। যা তো দেখ রাজা কিনকি গলা।
1: আরে রাজাকে পঠালি লো চম্পি, পিঠা দেইছি থালিতে তাকু।
2: দেখিলু মা, কাকা মতে এত গুড়াই পিঠা দেইছন্তি।
0: খাই দে তো বাবা, বড্ড হইজিমু।
2: মা মোর তো ছুটি আছে, তু পরে কইছলু মতে নেই বাপাঙ্গ পাখু যিবু, চল যিবা।
0: হ হ হজি মাছি মাছি মা, তুই পাঠ পড়, বড হ।
2: দেখুনু মু গড বড় হই গলি, এবে চলু নু যিবা।
0: মো রাজার বহুত বুদ্ধি, দে সবু তক পিঠা খাই দে তো বাবা।
2: জানিছু মা, সমস্ত মতে মো বাপাঙ্গ কথা পচলছন্দি, মু কোন কহিবি কইলু। কোন হেলা মা?
0: না কিছু নেই রে রাজা, তুই খা, মুই তোর কাকাকে দেখে। হ্যাঁ
2: কাকাকু কহ মতে পানি দেব।
1: ওই মতে গোলাম পাইছি পিলা, ধর পানি পি। আচ্ছা এগুটা কথা মতে কহ তো বেটা, মুই তো সালা গোবরা, মোর মাথাতে গোবর আছে, এই যে কথাটা মু কইলি এটা তোর ভাষারে কি হবো রে?
2: কাকা মা কইছি মতে বাপাঙ্গ পাখু নেই যাব না।
1: হই
0: জিমা রে রাজা জিমা, তোর নাকি মুই বাক্স ভরি পেন্ট কুর্তা রাখিছে, তুই রাজা সাজবু, আমি জিমা। হ্যাঁ কান কুচু গোবরা,
1: জিমা লো চম্পি, রাজার রাগি তো জরুর জিমা।

0: ବ୍ୟାଙ୍କିଙ୍ଗ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ନାହିଁ। ସାଇବର କ୍ରାଇମ ହେଲ୍ପଲାଇନ୍ 1930 ମନେ ରଖନ୍ତୁ। SBI ସଚେତନ ରୁହନ୍ତୁ, ସୁରକ୍ଷିତ ରୁହନ୍ତୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: অর্চনা নায়কঙ্কর অন্য এক রচনার শিল্পীঙ্ক কণ্ঠের পরবর্তী গীত।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: কার্যক্রমর পরবর্তী গীতটি নাগমণি মহান্তিঙ্ক কণ্ঠরে চক্রধর দাসঙ্ক রচনা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা

শ্রোতা বন্ধু যে রজ পর্ব পাই আমি অপেক্ষা করিথিলে যাহা পাই অনেক প্রকার সজবাজ হেবাকু পড়িথিলা সেই রজর আজ প্রথম দিন পহিলি রজ কৃষি ভিত্তিক পর্ব মধ্যরু রজ গোটিয়ে বড় পর্ব ছোটরু বড় সমস্তক পাই রজ ভিন্ন ভিন্ন ঢঙ্গরে খুশি আনি থাকে এই পর্বর দৃশ্য গাঁ মানকরে অধিক ভাবরে মনোহর হয়ে থাকে প্রকৃতরে ওষা পর্বপর্বাণীর মহত্ব মনিষ সমাজ পাই কেতে অপরিহার্য হয়ে থাকে এথিরু অনুভব করি হুয়ে নিজে খুশি হয়ে খুশি বাঁটিবার সুযোগ মিলি থাকে এই পরম্পরা অক্ষুণ্ণ রু রজর খুশি সমস্ত পাই উপভোগ্য হেউ তেবে আসন্তু ডেরি নকরি শুনিবা সঙ্গীত রূপক চাষীর পরব রজ মৌজ প্রযোজনা দুর্গা মাঝি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এই লঘু সঙ্গীতটিকে শুনিবা পাই চাহিছন্তি সন্তোষ বরাদ ভুবনেশ্বর, আপনার অনুরোধর গীতটি গাইছন্তি বালকৃষ্ণ দাস।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। হাস খুশিরে বিভোর আজির এই সন্ধ্যায় সম্পর্ক অগণাকু আপনাকু সাদরে স্বাগত করুছি। মু আপনকর সাথী প্রীতি
1: আও মু প্রতীক্ষা।
0: ইশ, আজি কোন ভারি সজ, কি আসিবে না কোন? মো
2: সজ হুয়ন্তিনি কি? এই পরা বয়স, পুনি বর্ষরে থরে আসুচি সজবাজার এতে বড় অবসর। কালি ভাউজঙ্কর না কি সুন্দর গীত!
0: হ্যাঁ, কি গীত কি?
2: মো বেণী পকাই দেলা বেলে ভাউজ গাউথিলে, নিম্বর বুকে চন্দন, দেবতা গড়িলা নারী জীবন, লো দেলা দহি যৌবন।
0: ও।

0: ক্ষমা ভিতরে হাত তোড় যাচ্ছি তু নিয়ে বস্তা গোবিন্দা মু তোতে যা যা শিখেছি গোড়া বদলি ঠিকে ঠিকে কইব বুঝিলু
1: হ্যাঁ তুমি কাম আরম্ভ কর
0: ভগবান গোড়া হয়ে গেল
2: তুমি দ্বীপায়ণ গোড়া বস্ত্র এই আখি মুদি হাত দড়ি দাঁতরে চিরণ ধরি এইঠি বস মু বড় মাগিলি মা মালো মা বুড়ি মঙ্গলা নক্ষ বুড়ি রূপে তুই এ সংসারে বিরাজমান হয়েছু ঝঙ্কটে সারলা মা তু পুরীরে বিমলা বাঙ্কে চর্চিকা মা কাকট মঙ্গলা বাণপুরে ভগবতী মা যাদুপুরে বিরজা কটকে কটক চণ্ডী পাড়ু নক্ষ পরজা মা লো মা বড় গরিব এই দ্বীপারে প্রাণী সারিয়া ভগিয়া তাঙ্কু বড় দেল মা বড় দে দেল মা বড় দে তাঙ্কর ভণ্ডার পরিপূর্ণ করি দে সারিয়া করে দে পিলা বকেটে দে
3: ସବୁ
2: ସେଇ ମା ଆଜ୍ଞା ତୁ ଆଗ ଦେଉଳ ତୋଳେଇ ଦେ
3: ତୁମେ ତାହେଲେ ମଙ୍ଗରାଜ ସାନ୍ତାଙ୍କ ପାଖକୁ ଆମକୁ ନେଇଚାଲ ଆମ ଛଅ ମାଣ ଆଠ ଗୁଣ୍ଠୁ ଛଅ ମାସକୁ କଣ୍ଟ ଲେଖିଦେଇ ତାଙ୍କଠୁ ଟଙ୍କା ଆଣିବି
2: ହଉ ଆସ ମୋ ସାଙ୍ଗରେ ମୁଁ ତାଙ୍କ ହାତ ଗୋଡ ଧରି ତାଙ୍କଠୁ ଟଙ୍କା ଯାଇଦେବି ଆସ।

0: গোবিন্দ ভুবন সজ্জনকারী,
1: প্রভু রক্ষা করন্তু, প্রভু রক্ষা করন্তু।
2: আরে আরে আরে বৈষ্ণব হো তুমি, পাদ ছড়া পাদ ছড়া, মহা অপরাধ হলা।
1: না না না, মু বৈষ্ণব নুহে, বৈষ্ণবঙ্ক দাসানু দাস। মু পাপী, মু চণ্ডাল, মু নরাধম, মু সেই শঙ্করা মহান্তি আজ্ঞা, আপনঙ্ক গোলাম।
2: যে সবসুরপুর জমিদার সামন্ত শঙ্করশন মহান্তি?
1: আজ্ঞা প্রভু, মতে ক্ষমা করন্তু প্রভু।
2: শঙ্কর ভাই?
1: ভাই নুহে, মু সেই অপরাধী, মো অপরাধ অসীম, মতে ক্ষমা করন্তু প্রভু, মো পাপর প্রায়শ্চিত নাহি।
2: প্রায়শ্চিত?
1: প্রায়শ্চিত প্রভু, পুরী ধাম, সেতু বন্ধ, রামেশ্বর, হরিদ্বার, দ্বারকা, কাশীধাম আদি তীর্থ মানকরে বুলি বুলি কাহিঁ হেলে শান্তি পাইল নাই। উছুণিকা শ্রীচরণ দর্শন পাই জীবনটা টিকে হেলে শান্ত হেলা, কৃতার্থ হেলি।
2: হ্যাঁ শঙ্কর ভাই, কোন বুলুছিল টি?
1: আজ্ঞা প্রভু, শ্রীচরণের আউ কোন জণেইবি, ছামুকু তো সবু জড়া।
2: সেথিরে আউ কোন অছি, কে আউ অছি যে?
1: মোরি অপরাধরু শ্রীছামু আজি সংসার বিরাগি, গৃহ ত্যাগী, মু মধ্য সবু কিছু হরি বৈরাগী হেবাকু শ্রেয় মড়িছি ছামু। মোর কুলর সংখাড়ি একমাত্র কন্যা ইন্দুমতী।
2: হ্যাঁ আম কৃতকর্ম পাই আমি আম ভবিষ্যৎ বংশধর মধ্য হরাই বসি।
1: প্রভু, ইহ লোক বা পরলোক কাহিঁ মোর মুক্তি নাহি ছামু, মুক্তি নাহি, মো পাপর কোন প্রায়শ্চিত নাহি।
2: সবু সেই গোবিন্দর ইচ্ছা ভাই।
1: ভাই?
2: হ্যাঁ সবু গোবিন্দঙ্কর ইচ্ছা সংকর্ষণ
1: প্রভু।
2: সেদিন যদি মু কি তুমি পরস্পরকু ভাই ভাই বলি থরে ডাকিথান্তে, এই অন্ধার গহরুরু টিকে আলো পাইবা পাই এতে ছটপট হুনথান্তে আজি।
1: আজি সব মনে পড়ছি প্রভু, গোটি গোটি প্রতিটি কথা, পছ কথা।
2: হ্যাঁ সেসব কোন ভুলি হে?
3: পুলিশ থানা, মফসলি নিম্ন আদালত, অপিলি জজ আদালত, সর্বোপরি হাইকোর্ট যায়, তা পছকু তা পছ ধাড়ি বাঁধি মামলা চালিছি। দুই পক্ষের কোড়ি কোড়ি সংখ্যার উকিল, মুক্তিয়ার, বারিষ্টর ভিড়ি রয়েছে। উভয় পক্ষ কার্পটদান মানঙ্কর রাতি বল দিন বল অবসর নাই।
4: টঙ্কা বুজুড়ি কাখের যাকি ভারি মন ফুলানরে অমলা ও উকিল মুক্তিয়ার দ্বার দ্বার বুলুছন্তি। এনে মফসলে মার ধর দঙ্গা ফিসাদ চালিছি, দুই পক্ষ টাণুয়া কৌড়িয়া, দুয়ে যাক সম্মান কটি যা পছে হটিবার নাই।
3: দুইক জমিদারি সীমা লগালগি, কলি খোঁজিয়া দূরক যা লোড়া নাই।
4: হইয়ে এই যে শঙ্কর্ষণ মহান্তি করণ তো তাঁক সহ চলাচলির কোণ বাধা আছে?
3: আর দেখুছ কাঠ পোছুছ চন্দন, শুণিলটি সেদিন ওয়াসে কোণ কহিলে বৈষ্ণবচরণ বিদ্যাধর মহাপাত্র পট্টনায়ক।
4: সাঁতে সাঁতে কাহকু কিছু কইরা কেবে দেখিছে সাঁতে, যাহাকু দেখন্তি মুরিকি মুরিকি হসন্তি।
3: হ্যাঁ হে সেদিন সেমতি মুরুকি হসি কইলে, হয়ে বুড়া করণে তমে তো মুরবি পক্ষিয়া বয়বৃদ্ধ লোক, তম মুহকু একথা মানিল তো গোলাম মাহতি দুয়ারে শ্রীকরণ।

পয়রে চিত্ত রহু নিরন্তরে, চিত্ত নিরন্তরে থাকু হা কৃষ্ণ বলি জীব যাও, হা কৃষ্ণ বলি যাও জীব, মতে উদ্ধার রাধা দেব।

0: ডাক্তার কোথায় গেলে?
1: গোবিন্দ, গোবিন্দ বাবু, কোন বন্ধু আজ গভীর নিদ্রে শুয়ে পড়ছ না? কোন ডাকিলে শুভুনি যে? গোবিন্দ বাবু, সৈতা, সৈতা
2: যাচ্ছি।
1: আরে কবরটা তো আউ যাইছি।
3: মতে ডাকিলে?
1: আরে তো বাবু কোয়াড়ে গেলে?
3: বাবু নাহাতে না কোন, এই তো শুয়েছিলে।
1: মু জানে পরা, ঘরকু চালি আসিলে রোগীর নীতি নিয়ম কিছু নথায়।
2: সাঙ্গে সাথে
1: গোবিন্দ বাবু, আরে এটা কোন এ লফাফারে চিঠি? বন্ধু, হাত যোড়ি তুমি নমস্কার করুছি, গ্রহণ করিব।
4: পুরা পাঁচ বর্ষ হেলা তুম সহিত মোর মিত্রপণ, মো বিষয়ে সমস্ত কথা তুমি জনা। হে, অধিকা কোণ কহিবি, বর্তমান তুমি মো জীবন রক্ষক নুহ, পতিত আত্মার পথ প্রদর্শক। সত কথা, কটকরে মোর অনেক গুড়িয়ে বন্ধু লে হে, তুমি কেবল ধর্মতত্ত্ব সম্বন্ধে মতো অনেক থর উপদেশ দিয়েছ। বন্ধু, এই চিঠি মধ্যে 2,000 টাকার নোট এবং মান্ডি তলু 1,500 টাকার সুনামোহর পাইব। মু নিত্যান্ত সংকুচিত ভাবে হাত যোড়ি জনাউছি, 2,000 টাকা ডাক্তার মানঙ্ক মধ্যে বাটি দেব, আউ 1,500 টাকা সমস্ত কর্মচারী এবং ছাত্র মানুষ যথোপযুক্ত রূপে দান করিব। মো পীড়া সময় সে বহু কষ্ট স্বীকার করেছেন, তুলবা গেলে এই উপহার নিত্যান্ত তুচ্ছ অটে। আউ গোটি নিবেদন বন্ধু, মোর অন্বেষণ নিমন্তে বৃথা যত্ন করিব না।
1: এতে তোমার সরল বন্ধু গোবিন্দ চন্দ্র।
2: ডাক্তার বাবু, এই নিয়ে মু কোন করিবি? ডাক্তার বাবু, মো বাবুকে মু খুব ঠিক কইছি। ডাক্তার বাবু,
1: তুমি তোমার মাঙ্ক পাখকু গাঁকু ফেরি যাও। সৈতা,
2: সে কার আউ কোন অছি? ডাক্তার বাবু, আউ কি অছি সেটি? বড় সাঙ্গ সদানন্দ বাবু চোরি অপরাধে জেল ভোগুচন্তি, তাঙ্ক বিধবা মা বি তাঙ্কু জুরি জুরি বিলাপ করি দিয়ে ছাড়লেনি। জমিদার সাঙ্গ তো বৃন্দাবনরে, শমশেরপুর সাঙ্গর বি স্থান সেই বৃন্দাবনরে বলে শুনুছি। কোটি কাহু কেতে মু কোচিবি? ডাক্তার বাবু, কোটি পাইবি মো সাঙ্গ গোবিন্দ চন্দ্রকু?

0: আচ্ছা কহিল বিশাখা, কটক আসে বলে রাতে রাতে উজাগর রয়ে কাঁদুছিল, শেষকু ভাই ভাউজঙ্ক আখিরে ধূলি দিয়ে তোমাকে কটক আনলি। আচ্ছা বর্তমান কহ, কটক তোমাকে কেমন লাগুছি?
1: পচার যাও পুনি কচেরি ফেরে তুমি যেতবে মো পাখে থাক থাক করে টঙ্কা আঠিড়ি সুকি রাখি দিও না।
0: আরে ইয়ে তো অয়ম আরম্ভ, কেমিতি পয়সা রোজগার করতে এটি তোমাকে মু দেখাই দেবি। মু নাজর দাশরথী দাস পুয়, নাজর নটবর দাস পরা।
1: মোর তাও এটি খরচ কো পরবানি, গাঁরে তোম ভাই বজ পাখে মু যৌনি কুছর চলুথিলি না, ছি ছি ছি
0: অসুবিধা কন, সবুলে সব কাম পিয়াদা চপ্রাসী হাজার অনেক, পুনি চিত্রা তো অছি।
1: হ্যাঁ গোটে কথা তোমাকে পচারি পচারি বলে হচ্ছে যে, হলে পচারি পারু
0: কন
1: তোমার এই চিত্রকলা?
0: মো চিত্রকলা কন? সে তো এটি তোম পাখে পইলিগি করুছি, আজ্ঞা মণিমা সাঁতাণি কই তোম সেবারে খটুছি, আর সে পুনি মো চিত্রকলা কোন?
1: হ্যাঁ সেইয়া মু কহুছি মা, ই চিত্রা তো দেখিবাকু খুব সুন্দরী, বয়স বি অছি, দেহরে আয় অলঙ্কার ভর্তি, কাহিকি সেটি আম পাখে পইলিগি করুছি, কি এসি সে?
0: ও ইয়া, এই কথাটা তুমি তাহলে জানিবাকু চাহুছ?
1: হ্যাঁ তাকু দেখিলে তো কে চাকিরাণী কি পইলি বলে কহিবে নি, কি এসি সে?
2: তাহলে এই মশুদা চালিছে, মতে দেখি তো মুন্ডে তাহলে তেঁতুলিয়া বিছা কামুড়িলাণি নাই। আলো তু তো গোটাই মফসলিয়াণী ওলিকি হুন্ডি, তোতে পরে মু কটক সহর এ বজারে বিকি দে সে বজারে কিনিবি, তু পুনি ভাবুছু নাজির বাবুকে মো হাত মুঠারে ছড়াই নব।
1: মালা কোন এমনি খালি হু কাটানি চালছ মা, মো বরে তাম কোন পচারলি?
0: আরে বুঝল, ইয়ে চিত্রকলা গোটে বড় লোকর বহু, হলে তিন কূলের তার কে না, সে আম আশ্রা ধরিছি, তা হাতের টঙ্কা সোনা ঢের, ভারি বড় গোটে কোঠাঘর, দিনে সে আমি লিখে দেব বুঝল, তুমি সে মালিক হব, আইপাই মু তা মন মিলে রাখিছি।
1: সত্যি গো, তা সম্পত্তি কথা শুনে মো মন যাই কাহি উড়িলাণি, মতো এথর গাড়ি বসে নিয়ে যাব কি মো সব দেখি আসবি।
2: মলু নাইল কালিকিনি মর্কটি, নাজর বাবু তেতে এক ভালো পাঠ পড়েছি, হও তু রই থা মো সম্পত্তি আসারে, আর মু থাই মো বাটেরে, নিমচৌড়ি পছপট গলি মো চাল ঘর কন্ডক তোতে দেখবা, নাজর বাবু তো এ জন্মরে নবনি, হলে সে নিজে যেবে নিয়ে সঞ্জ গড়িলে মতো ডাকিবা বাহানায় মো ঘরকু, যেমতি সে যাচ্ছেন সেমতি সবুদিনে যাওয়া, আউ তু এমতি চাই চাই কি জল খাইকি বসত
3: কোনে?
1: এ তুমি কি?
3: মু তো নাজর খান চপ্রাইসি আছি খোদা বক্স।
1: মোলা এ মিয়া পু, এ তেমে তেমে মতে চিনি পারু না কি মিয়া পু?
3: তোবা তোবা তোবা চিত্রা দেবী, এঠি অন্ধটা লুচি লুচি ঠিয়া হইছো কাইকি, কোন করুছ?
0: এ কে সেটি?
3: হজুর মু খোদা বক্স, অফিস রু ফাইল আনি আসছি।
1: হ্যাঁ মানি মা, মিয়া পু বিড়ে নথি ধরে এঠি আসি ঠিয়া হইছি।
0: কে চিত্রা?
1: মণিমা
0: যা ভিতর যা।
1: যাওছি মণিমা।
0: খোদা বক্স।
3: হজুর
0: ফাইল সব অফিস ঘর কোন
3: চলিয়ে? হজুর
1: কে চিত্রা কিলা, এত দেরি কাই কলু, কুয়াড়ে আও যাইছিলু কি? আখি ফুটি যাব রানিমা, আও কুয়াড়ে যাইনি মা, হা হা হা হা, মু মরি যা এঠি, সঞ্জ বেলুটা সাঁতাণী মোর একুটিয়া এটি বসছন্তি, দেখান্তু রানিমা পাদরা টিকে দেখান্তু, টিকে হাত মারি দিয়ে
4: নাইলো থাও, তু কাই এত কষ্ট করে মতে মোড়ি দেবু?
1: অহ হ মো ভালো পাই সিনা মো সাঁতাণী তুণুর কেমিতি অমৃত ঝরি পড়ুছি, হেলে সাঁতাণী আপনক শ্রীপদ সেবা দিনে নকলে মো মন পরা খালি ছটপট হোথায়, মতো রাত্রে ভালো নিদ হই নাই পরা।
4: হাও দাবু যদি ধীরে ধীরে টিকে দাবি দে,
1: মু কেন জানি নাই কি সাঁতাণী, টিকিয়ে হাত

0: শ্রোতা বন্ধু, আজির প্রশ্ন লিখি নিয়ন্তু। আজি আমা গহনার থিবা অতিথি কেউ সঙ্গীতরে পারঙ্গম। উত্তর ও মতামত পঠাইবার ঠিকনা কার্যক্রম সাধনার পৃষ্ঠরে মারফত কার্ড প্যালেস বাদামবাড়ি কটক 12। ফোন নম্বর 8763356210। ইমেল আইডি bbdash1612@gmail.com। তেবে শ্রোতা বন্ধু, গত 21/5/2026 অধ্যায়ের পুরস্কার বিজয়ী শ্রোতা হলে সৌভাগ্য মহান্তি মন্ডা সাহি জগৎসিংহপুর। মো তরফ অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার পুরস্কার ডাক যোগে পঠাই দিয়া। আপনার আমাকে এমনি ভাল পাইবা শুণত ও উত্তর পঠাই পুরস্কার বিজয়ী হতো। এথর সময় সংকেত দেলা, আপনার রজকু এনজয় করতো। আমাকে এটি বিদায় দিও। আলেখ্য সুপ্রভা দাস, উপস্থাপনের মুলি রোজালিন রাউতরায় ও মো সহ শতাব্দী স্বাইন। রহচ নমস্কার।
1: বাহাঘর, ব্রতঘর, জন্মদিন, সত্যনারায়ণ পূজা, ষোল পূজা সমেত সমস্ত প্রকার মাঙ্গলিক কার্য পাইঁ আবশ্যক মনপসন্দ নিমন্ত্রণ কার্ডর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। নিমন্ত্রণ কার্ড পাইঁ বিশ্বাসের প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। মনে রাখন্তু, আপনার বিশ্বাসের প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
2: এই কার্যক্রমের প্রায়োজক থিলে কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
3: শুনুথিলে প্রায়োজিত কার্যক্রম সাধনার পৃষ্ঠারে আকাশবাণী কটক প্রচার করুছু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত বৈদেশ বিলাসর 51তম ভাগ।

মানে বিজ্ঞানী হই বা জ্ঞানশূন্য ভাবরে শ্রীরামঙ্কু বিষ্ণু বলে চিহ্নি পারলে না। যা পথরে দেখিলে বিরাধ রাক্ষস শূল ধরি আসুছি, শূলরে সে বরাহ মৃগ প্রভৃতি পশুক গুন্থিছি, তা পাটি আঁকলা বেড়ে গুম্ফারে সূর্যকিরণ পরি দিশিলা। রাক্ষস বিরাধ ডোলা বুলাই তিনজনকু দেখিলা, তাঙ্কু দেখি মনরে বিচার কলা লাবণ্য সর বা ঝর বহুছি, তার দুই তীরে তমাল শ্যামবৃক্ষ ভি রাম ও চম্পা ভি লক্ষ্মণ, জল প্রবাহরে পদ্মরূপী মুখ রয়েছে সীতাঙ্কর, নয়ন যুগল নীলকমল সদৃশ, কল্লার বা শ্বেত পদ্ম ভি নখপন্তি, রতি নহই ইত সুন্দর কেউ যুবতী, চিন্তা কলা বিরাধ রাক্ষস। অগস্তি স্মরণ করি বেনি পুরুষঙ্কু পেটরে জীর্ণ করে সুন্দরী সহ বিহার করিবি। রাম লক্ষ্মণ বাড় ধরি তাকে তলে লেউটাই বধ কলে। বন বা জলরে হরি ও হরিণী বা লক্ষ্মী সবুদিনে শয়ন করতে, এথরক সে হরি হরিণী সীতারাম রূপে বনরে বা অরণ্যের শয়ন কলে। মৃগ মানে সীতারামঙ্কু দেখি ভয় ছাড়িলে ও কাঠ ভি ঠিয়া হয়ে গলে। সীতাঙ্ক বামপদ লাগি অশোক গছরে, পান চুবি তা খদড়া পকাইবার বউল গছরে, ও চুম্বন দ্বারা অঁলা গছরে ফুল ফুটিলা, ত্রিকাল ফুল বা তিন ঋতুর ফুল একসঙ্গে ফুটিলা। ভর তিন ঋতুর ফুলর মধুপানরে মতুয়ালা হেলা, বাঞ্ছা কল্পতরু শ্রীরামঙ্ক বান্ধবী সীতাঙ্ক যোগ বিবিধ ঋতুর ফল ফলিবা পথ পরিষ্কার হেলা, ত্রিকাল ফুলর মধুরে ভ্রমর মতুয়ালা। মধুসূদন শ্রীরাম নামক সার্থক করি পুষ্পস্বরূপা সীতাঙ্ক সহ প্রেম মধুপানরে বিনোদিত হয়ে কাল কাটিলে। অনুজ লক্ষ্মণ যোগী ভাবে অনশন করি অনিদ্রা রহি পতিত নিশাচরঙ্কু উদ্ধার করি পতিত পাবন নামক সার্থক করে।

শ্রোতা বন্ধু, আমাদেশ বিশ্ব দরবারে কেবল তার অর্থনীতি কিংবা বিজ্ঞান পাই নুহে, বরং তার সমৃদ্ধ কলা ও সংস্কৃতি পাই মধ্যে বিশ্ববিদিত। ইউনেস্কো দ্বারা স্বীকৃত অনেক ভারতীয় কলারূপ এবং পরম্পরা আমাদেশের গৌরবক বিশ্ব মঞ্চে উজ্জ্বল করেছে। কলা সংস্কৃতি বিকাশ যোজনা এই গৌরবক আহরি সুদৃঢ় করিবার এক দূরদর্শী প্রয়াস। হ্যাঁ শ্রোতা বন্ধু, সংস্কৃতি হেউছি এক জাতির আত্মা, আর কলা হেউছি সেই আত্মার অভিব্যক্তি। কলা সংস্কৃতি বিকাশ যোজনা কেবল এক সরকারি কার্যক্রম নুহে, এহা হেউছি আমা ঐতিহ্যক সুরক্ষিত রাখিবার এক জাতীয় সংকল্প। আসন্তু আমি সমস্তে নিজ নিজ অঞ্চলের কলা, সঙ্গীত, নৃত্য ও লোক পরম্পরা সম্মান দেবা, সেগুলিকর প্রচার প্রসারের সহযোগ করিবা এবং ভারতের এই অমূল্য সাংস্কৃতিক ধনক আগামী পিঢ়ি পাই সুরক্ষিত রাখিবা।

এই তো দিনেশ দাসর অলিয়ি ঝিও বেচারি শই পড়ছি ছিণ্ডা কতরা উপরে। আজি খাও নথলা হলে তাকে মু আজি জবরদস্ত খুয়ে দিয়েছি মো নিজ হাতরে, তা নাটাকু বি বদলাই দিয়েছি। অরুণারু সে হয়েছি অমিনা, মো বেটি অমিনা। আজি সে মতে বাবা বলে ডেকেছি, বাবা মো পাটিরে জোর করে খুয়াই দিয়েছি, মতে বাপ বলে আদর দিয়েছি। সে শয়তান ইসমাইল আউ নায়ের টঙ্কা কেতটা মতে দিয়েছিল বলে ঝিওটা কিনি নেই কলকাতার চালান করে জিদ করতে ছুরি বি দেখাউলে। হলে এতে ছোট ঝিওটা হলে কণ হব, মতো বঞ্চাইবার লাগে তা হাতর সুনা খড়ু আ বেকর সুনার কাড়ি সে চণ্ডাল উপরক ফোপাড়ি দেলা। সেই শয়তান দিটা সে সব নেই পড়াই গেলে। ছুয়া ঝিওটা মতো বঞ্চাই দেলা, সে গলা মো লাগি আমি না মু হয়েগলি তার বাপু। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তোর লাখ লাখ শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। মিনা বেটি, ফেরি মিনা বেটি।

0: কেটে দুঃখ
1: স্যার।
0: আরে অমর, তুমি আসিছো মাই চাইল্ড? আরে কি আছি?
2: অমর আসিছি, বিশিয়া, ধরণী, আরতি, অরুণা, আরে আরে চা নেই কেছো? মো জুই আসছি বরা জুই।
0: না কে শুনিবে নি,
2: তুমি অপেক্ষা করো অমর, মু তোমার পাই চা আনে।
1: থাও স্যার থাও। না সে শুনিলেনি, পাগল পরি কিচেন আড়ে চালিগলে। তাঁর এভাবে অবস্থা দেবে?
2: এই নিও অমর, তোমার মো নিজ হাতে চা করে আনছি, নিও।
1: স্যার স্যার আপনার নিজে?
2: আরে মো জুঁই পাই মু নিজে চা আনবেন তো আউ কি আনিব।
3: হে বাবু, মু চা ট্রেটা ধরি আসছু, মো হাতুরু ছড়ে আনি, তোমাকে আর পারি হবনি বাবু।
2: বিশিয়া, তু মতে শাসন করিবু? আরে চা মু পিবি আর মো জুঁই পিবে, মু নিজে চা নিয়ে আসবেন তো আউ কি আনিব কইলু? তু আনিছা তো? না না না না, মো ঝিও পরা রাগ করিব, জয়ের অসম্মান হব। অমর চা পিও চা পিও।
1: স্যার
2: কোন কইল? স্যার মু তোম স্যার? আরে তুমি এমএ পর্যন্ত পাঠ পড়িল, বিডিও হলো, কাহাকু কোন ডকা যায় জানিল নি? শ্বশুরঙ্ কি কেবে স্যার ডাকন্তি? হ্যাঁ ডাকন্তি ডাকন্তি, হেলে সে তো বিলাতরে আমেরিকারে, আম এ ওড়িশা মাটিরে শ্বশুরঙ্কু স্যার ডাক চলে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চাটা পি নিও।
0: বুঝিল অমর, মু তোম শ্বশুর, তুমি মু জয়ী, মতে মতে বাবা বলে ডাক, কমি অনলি বাবা বাবা
1: বাবা।
0: হ্যাঁ বাবা, আহ কেড়ে কোণ ডাক, কেড়ে সুইট। দেয়ার ইজ নো ফ্রেন্ডশিপ, নো লাভ লাইক দ্যাট অফ প্যারেন্টস ফর দ্য চাইল্ড। বাবা ঠিক এমতি ডাক, মু শুনেছিলি দশ বর্ষ তরে বাবা বাবা ডাকে, অর মোর সারা ঘরটাকে মুখরিত করছিল।
1: যা গলাণি তাকে আর মনে পকাই লাভ কোণ? সেথিরে পুনি আপনার স্বাস্থ্যর সার অবস্থা যাহা।
0: আমার মাই চাইল্ড, এ দুনিয়ারে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এ দেখুন, তোমার বাপা ও মু থিলু বাল্য বন্ধু, খুব ইন্টিমেট। তুমি ছিল তোম বাপাঙ্কর একমাত্র সন্তান, আউ অরু অরু ছিল মোর একমাত্র কন্যা। তোম দুইঙ্কু নেই আমি দুই বন্ধু ভবিষ্যৎ কল্পনার বিভোর হয়ে উঠছিলু।
1: আপন কোন মো পাই কম করছেন স্যার? বাপা বউঙ্কু হরেই আপনক সাহায্য ন পাইলে মোর যে কোণ হইথান্তা? হুয়ে তো মু আজ রাস্তা কড়র খু দোকানরে
0: থাও থাও থাও অমর থাও, বিনা স্বার্থরে মু কিছু করিনথিলি, যাহা পাই করেছিলি সে মতে কুঠিয়া করে চলিগলা। মাটা মোর মাটা মোর কোণ?
1: স্যার আপনি তো অধৈর্য হন্তুনি স্যার।
0: কিন্তু তুমি কোন শুনি পার না আমার, তার সে সোরর মূর্ছনা, এবেবি এবেবি ঘরর চারিতে করে ছঙ্কার তুলছি মো মার সোর। এই শোনো শোনো আমার, মো অরুমার গীত শুভুছি, শোনো এই শোনো মো অরুমার গীত শুভুছি। না না মো ধৈর্য হারিনি অমর, মো ধৈর্য হারিনি, যে রায় মতো ঘর। হ্যাঁ মু তো অপেক্ষা করছি, মু তো অপেক্ষা করছি অমর, মু তো অপেক্ষা করছি, মু তো অপেক্ষা করছি।
4: বেটি আমিনা।
5: বাপু।
4: আরে বেটি তো এমনি মোহ শুকাইছু কী? কম হয়েছি বেটি?
5: নাই মো বাপু, মোর কিছু হয়নি, মু কইছি না সে কথা তুমি কেবে বি ভাবিবনি বলি।
4: আরে বেটি তোর ছড়া মোর আউ কিয়ে আছি কহ, আউ কাহা কথা ভাবিবি, তো তো মোর জান মান সবু কিছি। হ্যাঁ আরে খানা বানাইছু বেটি?
5: নাই বাপু, যা চাউল আনতিল সবু সর যাইছি।
4: আচ্ছা আচ্ছা, মু অবি যাউছি দোকান নু চাউল নেই কি আসিবি।
5: এ বাপু বাপু বাপু, বাহারে কোন পাটি পুরো শুভুছি, কোন গন্ডগোল হয়েছে কি? দেখলে দেখলো
4: তো ভিতর থাকবে তুমি, দেখে কি কাই পাটি পুরছি দেখে।
5: বাপু কি সে মানে?
4: হ্যাঁ সে মানে আসিতেলে
5: সেই বস্তি বালা না?
4: হুম
5: তোমাকে অপমান দেবা পাই না
4: আমি? না
5: বস্তি বালা এ থরকু থর আসি তোমাকে।

0: হ্যালো নিত্যানন্দ বাবু, এটি কোন করছেন?
1: মু যদি কহে তোমার ইন্তজারে আছি।
0: ইন্তজারে রবেশ,
1: হঠাৎ তুমি রাগিও তো ঘাই ডার্লিং, আর তুমি যদি রাগিব ডার্লিং মু তাহলে কাহার হেবি।
0: সেটা আপন বারম্বার আসি মতে বিরক্ত করছেন কাই কইলে?
1: বুঝলো ডার্লিং, এ প্রশ্নর আনসারটা মোঠ আসন করি বরং মো ডিয়ার ফাদরঙ্কু পচালে ভালো হন্তা। মু কেবল পিতাশ্রীঙ্কু আদেশ পালন করুছি মাত্র, মোর তো লাভ নাই কি ক্ষতি বি নাই।
0: ব্যবসায়ের লোক লাভ ক্ষতির হিসাব করে আপন মানে।
1: আর মো বাপাঙ্ক সহ মিশি তুমি বি তো ব্যবসায় করুছ, তুমি তার লাভ ক্ষতি সব জাণিছ, মু খালি শেয়ারটা পাইগলে গল।
0: তাহলে কুহন্তু কেতে টঙ্কা দরকার আপনকর?
1: আই এই সাঙ্গে সাঙ্গে রাস্তাকে চালি আসিলা ডার্লিং, মাসকু 300 টাকা হেইগলে চলে যাব।
0: এ নিয়ন্তু আপন প্রতি মাসে আসি মোটু 200 টাকা নিয়ে যাবে।
1: ওকে ওকে ডার্লিং আসুছি।
0: না মু অরুণা, দিনেশ দাস কছিও মতে অরুণা বলে ডাকি পারন্তি।
1: তুমি অরুণা হুও কি করুণা হুও, তে সেকেন্ড শো টাইম হেইগলানি।
0: হ্যাঁ শুনন্তু,
1: আল পুনি কোন কইবা
0: মো বিষয়ে আপনা মুন্ড খেলেবেনি।
1: বিলকুল নো বিলকুল নো, খালি মাসুকু থরে আসুতিবে।
2: আরে আরে আরে ছাড়ো না, ছাড়ো ছাড়ো, মো আখিকু বুঝি ধরলে বি মো ঠিক জানি সারলিনি তুমি অমর বাবু।
3: অমিনা
2: তুমি ভারি দুষ্ট বুঝিল, এতে পাঠ পড়িছ হলে মো পুরি উঠে ছোট ঘর ঝিও পাখে।
3: কিন্তু গুণর তো তুমি ছোট নুহে। আচ্ছা অমিনা, তুমি সবুবেলে নিজকে এত ছোট কাহি মনে করছ? সবু মানুষ তো সমান, আর বড় সানর প্রভেদ তো মানুষ তৈরি।
2: মো বাবা বি সবুবেলে এয়া কহন্তি।
3: তাহলে আমি দুই একাঠি হেবারে অসুবিধা কোটি
2: বাবু?
3: হ্যাঁ অমিনা, এমতি জনরাতিরে মো ছাতিরে মুহ গুঞ্জি তুমি কহন্ত তোমার বারবুলা জীবনর কাহিনী।
2: বাবু
3: আকাশর ছোট পক্ষীটি ভরি ওড়নারে তোমার জাগি উঠন্তা কম্পন, আর বাহু দুইটিরে মো কণ্ঠকু চাপি ধরি কহন্ত কেতে অসরন্তি গপ।
2: বাবু
3: অমিনা,
2: বাবু
3: অমিনা, অমিনা অমিনা,
2: বাবু
1: অমিনা,
2: বাবু
1: বাবু কে কর বাবু, বেসরম লড়কি, আরে ইয়ে তু কোন কলু
2: বাবু?
1: তুমি বি কেড়ে নিষ্ঠুর মানুষ, এ ফকির লড়কি কু তুমি জানুম কু ঠেলি দেলা কাই কি বাবু?
3: মোর দোষ হইছি সংসার মৌসা, মতে ক্ষমা কর দিও।
1: ক্ষমা? হ্যাঁ, আরে এ সংসার গোটাই কুন্তা বদমাস পাজি শয়তান
3: মৌসা,
1: জীবনে বহুত খুর করছি ক্ষমা করছে জানিনি
3: মৌসা, মু সেথিপাই প্রায়শ্চিত করিয়া প্রস্তুত আছি।
1: প্রায়শ্চিত করিব? প্রায়শ্চিত করিব তুমি? তুমি অমিলাকু সাধি করিপারিব?
3: অমিনা করবি
1: সাবাস সাবাস অমর বাবু। আরে বেটি অমিনা, তু জিতি গেল রে বেটি, তু জিতি গেল। বাবু অমিনা কু শাদি করিব, জিতি গেল অমিনা বেটি, জিতি গেল।
4: ধরণী অমর এই যে আসিলা নাই যে, কেড়ে দায়িত্বহীন পিলা কোহ তো দেখি, যে অসল আসামি সে যদি না আসে এসব অ্যারেঞ্জমেন্ট করিবার কিছু মানে হয় না।

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
0: কাস্টমার কেয়ার তরফর ফোন আসিতিলা কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হই যিবো এই লিংক পরথি এপিকে ডাউনলোড করে নিয়ন্তু
4: ঠিক লাগুনি স্ক্যাম বি হেই পারে এপিকে

ঝাড়ি দেলে পারা, ঝাড়ি দেলে পারা। উড়ি গেলে গেন্ডালিয়া, ঝাড়ি দেলে পারা রে, ঝাড়ি দেলে পারা। রজা ঝিও বাহুনছি দেখি বুড়া বড়, আহা দেখি বুড়া বড়।